0: গুড ইভিনিং, ইটো আকাশবাণী কোহিমা সাম লগা খবর পড়ে আছে কেতুখোমেরে পয়লা হেডলাইন্স। প্রাইম মিনিষ্টার মোদী বরা একটা ডেভেলপ ইন্ডিয়া বানাবলে মিল মিলাপ করবলে মাতিছে, যুন্তু এনভাইরনমেন্টাল রেসপন্সিবিলিটি আর নজওয়ান লাগা এম্পাওয়ারমেন্ট পড়া। নাগাল্যান্ড বি মাদার্স ডে মানিয়াতে ভাগ লৈছে গভর্নর ইয়াদাভ পড়া কইছে আমাতু হইলে বালিদান আর মরম করাটু আছে। নাগাল্যান্ড সরকারটু হইলে রিলিজন বেস এনজিও রিলেটেড আর আনঅথরাইজ স্লোগান খান গাড়িতে দীঘাটু প্রদেশ দে বন্ধ করে দিছে। আর আর্চারি ওয়ার্ল্ড কাপতে ইন্ডিয়া লাগা ওমেন রিকার্ভ টিম পড়া গোল জুতি লৈছে। ইতিয়া পুরা খবর। প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদীটু হইলে আজি দ্য আর্ট অফ লিভিং লাগা 45 এনিভার্সারিতে ভাগ লৈছে। তাইপরা আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারতে নতুন ধ্যান মন্দিরটু খোলাই দিছে। জামা কুড়ই থাকা খানকে কথা কুড়ি কিনা প্রাইম মিনিষ্টার পর আর্ট অফ লিভিং টু সেভা স্পিরিচুয়ালিটি আর সোশ্যাল ট্রান্সফরমেশন উঠা ওপর ভাদাই দিছে।
1: ये शहर सॉफ्टवेयर और सर्विसेज के लिए दुनिया भर में जाना जाता है, लेकिन भारत की सांस्कृतिक पहचान स्पिरिचुअलिटी आध्यात्मिक चेतना को भी इस शहर ने नई ऊंचाई दी है। ध्यान प्राणायाम भारत के संस्कारों का अभिन्न हिस्सा रहे हैं। आज दुनिया भर के लोग भारत के इन आध्यात्मिक संस्कारों से प्रभावित हैं और इन्हीं पुरातन संस्कारों से भारत की भी অনেক সংস্থাও প্রেরণা মিলতি রহি।
0: প্রাইম মিনিষ্টার পর একটা ডেভেলপ ইন্ডিয়া বানাবলে মিল মিলাপ করবলে মাতিছে, যুন্তু এনভাইরনমেন্টাল রেসপন্সিবিলিটি নওজওয়ান এম্পাওয়ারমেন্ট আর ইনার ওয়েলবিং করে কিনা।
1: বিকশিত ভারত কা নির্মাণ ऐसे युवाओं से ही होगा। जो युवा मानसिक रूप से शांत हो, जो सामाजिक रूप से जिम्मेदार हो और जो

0: संवेदनशील हो।
1: इसलिए स्पिरिचुअल वेलबींग, मेंटल हेल्थ, योग, मेडिटेशन, इस पर काम करने वाली आपकी ये महत्वपूर्ण गतिविधि और इस प्रकार से काम करने वाली अन्य संस्थाएं भी, इन सब की भूमिका बहुत बहुत अहम है।
2: শ্রীমোদী টু হইলে সমাজ লগা পার্টিসিপেশন টু হইলে পলিটিক্যাল সিস্টেম পড়া তাকত আছে আর নেশন বিল্ডিংতে বেশি লাগে। প্রাইম মিনিষ্টার পড়া সাল ভার চলি থাকা লাগা প্রজেক্ট ফাউন্ডেশন টু লক্ষ্য করে দিছে, যুন্তু খান আছে মেন্টাল ওয়েলবিং, রুরালতে উন্নতি, প্রকৃতি কনজারভেশন আর সোশ্যাল ট্রান্সফরমেশন। প্রাইম মিনিষ্টার পড়া কইছে কি ওয়েস্ট বেঙ্গল, আসাম আর পুদুচেরিতে বিজেপি যুতিয়াটু হইলে মানু লাগা মদরটু দেখাই আছে সেন্ট্রাল পলিসিস আর কার্যক্রম খান ওপর। তাই পড়া কইছে কি মানু খানটু হইলে একটা সরকার মাঙি আছে যুন্তু ভাল গভর্নেন্স আর জলদি ফাসলা করব দে। কংগ্রেসকে হামলা করে কিনা প্রাইম মিনিষ্টারটু হইলে পার্টিকে আরোপ দিছে পার্লিয়ামেন্টে নারী ভাদান संशोधन के खिलाफ कुरा करने।
1: दशकों से कांग्रेस देश की महिलाओं की आंखों में धूल झोंकती रही है। कांग्रेस महिला आरक्षण का वादा करती थी और फिर अपने ही सहयोगी दलों से इसका विरोध करवाती थी, बड़ा खेल चला करता था। बीजेपी ने इस खेल को खत्म किया, महिलाओं के लिए 33% आरक्षण का कानून बनाया। लेकिन साथियों, कांग्रेस देश की सबसे बड़ी नारी विरोधी पार्टी है, इसलिए कांग्रेस ने संसद में नारी शक्ति बंधन संशोधन को गिरा दिया।
2: মাদার্স ডে টু হইলে আজি দুনিয়া পুরাতে মানি আছে, নাগাল্যান্ড বি ইটু সময়তে ভাগ লৈছে।
3: খাস লাগা মাদার্স ডে সার্ভিস টু হইলে প্রদেশ লাগা সব মন্ডালিতে রাখিছে, তাতে পরিবার খান পারা মান টু দেখাই দিছে আর প্রার্থনা টু করিছে আমা খান লাগা স্বাদ আর ভাল থাকি বলে। প্রচার খান বি দিছে আমা খান কে মান করিয়া কিনে আর তাই খান লাগা মরম বলিদান আর কন্ট্রিবিউশন পরিবার আর সমাজতে দিয়া খান ইয়াদ করি কিনে। ইটু সময় প্রদেশ লাগা সব লিডার্স খান টু তাই খান লাগা গ্রিটিংস টু দিছে আর তাই খান লাগা আমা খান কে ট্রিবিউট টু দিছে। ইটু লাগা খাস দিন দে কোনো আকাশবাণী নিউজ কহিমা।
2: গভর্নর নান কিশোর যাদবটু কৈছে কি মাদারহুডটু খালি একটা রিষ্টা নহয়, হইলে বি কিমতি লাগা বলিদান আর মরম আছে। সব আম্মা খানকে তাই লাগা গ্রেটিটিউডটু দেখাই দিছে, যুন খান সমাজতে মরম আর ভ্যালু পড়া দেখাই আছে। ডিপুটি চিফ মিনিষ্টার টি আর জেলেং টু সব আম্মা খানকে গ্রিট করে দিছে, যুন লাগা মরম বলিদান আর তাকত পড়া পরিবার আর কমিটিকে বানাইছে। তাই পড়া ভাল স্বাস্থ্য, খুশি আর নাচারিয়া লাগা খুশিটু আজি আর সদাই থাকি বলে উইশ করেছে। ডিপুটি সিএম ওয়াই পাটন কৈছে কি মাদার্স ডে টু একটা সুবিধা লাগা আছে সব আমা খানকে মান করে দিবলে আর ম্যাটারনাল ফিগার করে কেনা নাচারিয়া লাগা বলিদানটু দিছে মানু লাগা খুশি আর ভাল থাকি বলে। রাজ্যসভা এম পি এস ফাঙ্গন কন্যাক পড়া কৈছে কি একটা আমা পড়া ঘরকে একটা ঘর বানাই দিয়ে, তাই লাগা মরম প্রার্থনা আর নাকা লাগা বলিদান করে কেনা। মিনিষ্টার সালুতিনিয় ক্রুসে কৈছে কি কথা পড়া নাপুঞ্চে একটা আমা লাগা ধন্যবাদ করি বলে, তাই খান লাগা বলিদান প্রার্থনা আর নাচারিয়া লাগা মরম যুন্তু তাই সদায় দিন করে থাকে। মিনিষ্টার পি ফাইওয়াং কন্যাক, তেমজেন ইমনা আলং, জেকব জিমোমি আর এডভাইজার এইচ টভিহতো আইমি খান পড়া আমা খান লাগা তাকত নাচারিয়া আর আলচি নহালা আত্মা ওপর মানটু দিছে। নাগাল্যান্ড সরকার পড়া প্রদেশ লাগা সব জায়গাতে রিলিজন বেস, এনজিও রিলেটেড আর আনঅথরাইজ স্লোগান, স্টিকার, সাইনেজ আর আইডেন্টিফায়ার গাড়িতে চলাই না দেখাটু বন্ধ করে দিছে। বানটু হইলে সব প্রাইভেট আর পাবলিক গাড়ি খানতে এপ্লাই করে যদি তাই খান পড়া মোটর ভেহিকল এক এন্ড রুলস নিচিতে পারমিট নাপাইলে। একটা নোটিফিকেশন ডেটেড এপ্রিল 30 কমিশনার এন্ড সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রবার্ট লংচারি পড়া কৈছে কি ইটু অর্ডার টু হইলে মোটর ভেহিকল এক 1988 লাগা নিচিতে ইস্যু করে দিছে। ইটু সাল একটা এডভাইজারি মিনিষ্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট পড়া দিয়া পিছিয়ে গাড়ি মালিককে নোটিফিকেশন দিয়া পড়া 45 ভিতরে ইনেকা লাগা ডিসপ্লে খানটু হাতাবলে কৈছে। সরকারটু হইলে স্ট্রিক্ট একশনটু লবলে আছে ভলিউন্টিয়ার্স খান ওপর মোটর ভেহিকল এক আর রিলেটেড রুলস খান লাগা নিচিতে। ওয়ার্ল্ড লুপাস ডে টু হইলে আজি দুনিয়াতে মানি আছে, ইটু দিনটু হইলে লুপাস লাগা অ্যাওয়ারনেসকে মার্ক করে যুন্তু একটা কমপ্লেক্স অটো ইমিউন বিমারী আছে যুন্তু পড়া ইমিউন সিস্টেমটু হইলে হেলথি টিস্যু আর অর্গানস খানকে হামলা করে তাতে পড়া বেশি ইনফ্লেমেশনটু করে দিয়ে আর জয়েন্টস, স্কিন, কিডনি, হার্ট আর লাংসকে বিয়া করে দিয়ে। লুপাসকে ইলাজ নাই আর ইটু পড়া সদায় দিন বেশি নোকসানটু করে থাকে। আপনি খান তু আকাশবাণী পড়া দিয়া খবর শুনি আছে, তাজা খবর জলদি পাব কারণে আমি খান লাগা এক স্যান্ডেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কইমাতে ফলো করবি। আপনি খান পড়া ইটু খবর টু নিউজ অন এয়ার এপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কোহিমা পড়া শুনবলে পারিবো।